0: 2000 FM, the many voices of multicultural Australia. Stand by for the next program.
1: Hello bondhura, welcome to my program. Sydney, Australia theke shobaike janacchi shubho dupur. Asha kori shobai bhalo achen. Apnara shunchen Radio Tripolo 98.5 FM ar ami Rajib achi porobortti 1 ghonta apnader sathe. এই এক ঘন্টায় আমি আপনাদেরকে শোনাবো আপনাদের কিছু পছন্দের গান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের টপ নিউজ, আর আজকে আমাদের অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা নতুন কিছু নিয়ম করেছে সেগুলো জানাবো। তবে দেরি নয়, শুরু করা যাক বাংলাদেশের টপ নিউজ দিয়ে। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছে চাকরি প্রার্থীরা। আপনারা জানেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের প্রাথমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। শনিবার রাজধানীতে শত শত চাকরি প্রার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা রাজধানীতে সায়েন্স ল্যাবরেটরি, শাহবাগ, নীলক্ষেত, মতিঝিল, টেকনিক্যাল রোড, সাত মসজিদ রোড, আগারগাঁও, ডিবেলি রোড ও মানিক মিয়া এভিনিউ সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেন। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয় যাত্রী এবং পথচারীদের। জাতীয় নায়ক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনী জবাবদিহি ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলনরত ভারতের তরুণদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দেশটির কর্তৃপক্ষের প্রতি শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান জানানো এবং আটক বিক্ষোভকারীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। মেহেরপুরে সব সার ডিলার নিয়োগের স্বজনপ্রীতির অভিযোগ। মেহেরপুরের তিনটি উপজেলা ও দুটি পৌরসভার নতুন নিয়োগপ্রাপ্ত 22 জন সার ডিলারের মধ্যে অন্তত 16 জনের স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এবং নেতাদের সঙ্গে পারিবারিক ও রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিচারকদের বাসভবনে কর্মরত কর্মচারীদের জন্য নির্দেশনা জারি করেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকদের বাসভবনে নিয়োজিত কর্মচারীদের দায়িত্ব, কর্মঘণ্টা ও কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশিকা জারি করেছেন। তাদের যাতে অতিরিক্ত অনুপযুক্ত বা মর্যাদাহানিকর কোনো কাজে নিয়োজিত করা না হয় তা নিশ্চিত করতে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে 4000 মেগাওয়াট লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র 60 মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ছাদে স্থাপিত সৌর বিদ্যুৎ থেকে উৎপাদন এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের বিস্তারিত তথ্য চেয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে 4000 মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ যুক্ত করার সরকারি লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছে কমিটি। বৈঠকে উপস্থিত কমিটির একজন সদস্য পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে 4000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যমাত্রার বিপরীতে গত 30 দিনে জাতীয় গ্রিডে মাত্র 60 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। হুতি হামলার মধ্যে বিমানের রিয়াদগামী ফ্লাইট চলাচল স্থগিত। হুতিদের রিয়াদে হামলার খবরের মধ্যে শনিবার রাতে ঢাকা রুটের নির্ধারিত দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জারি করা এই জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব আগমনকারী ফ্লাইটের চলাচল স্থগিত করেছে। আপনাদের জানিয়ে রাখি শ্রোতবন্ধুরা, হুতিদের অ্যাটাকে, রিয়াদের হামলায় আমাদের বাংলাদেশি দুই ভাই নিহত হয়েছে। ভারতে আটক বিক্ষোভকারীদের মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভের মধ্যে খেয়াল খুশি মতো আটক করা সব ব্যক্তিকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে শনিবার ভারতের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার কমিশন মুখপাত্র থামিন আল খিতান এক বিবৃতিতে বলেন, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার যেন পুরোপুরি সম্মান করা হয় এবং নিশ্চিত করা হয় তা নিশ্চিত করতে আমাদের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস জনতা পার্টির আহ্বানে সমর্থন জানিয়ে আয়োজিততব্য একটি বিক্ষোভের নির্ধারিত স্থান মুম্বাইয়ের অগাস্ট ক্রান্তি ময়দান থেকে শনিবার অভিনেতা ইমরান খানকে আটক করে মুম্বাই পুলিশ। পরে খান ইনস্টাগ্রামে একটি সেলফি শেয়ার করেন, যা দেখে মনে হয়েছে ছবিটি পুলিশের একটি ভ্যানের ভেতরে তোলা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান রাহুল গান্ধীর। ভারতের প্রধান বিরোধী দল নেতা রাহুল গান্ধী শনিবার নয়াদিল্লিতে ব্যাপক নিরাপত্তা অভিযানের মধ্যেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। ভারতের রাজধানীতে পুলিশ শত শত বিক্ষোভকারীকে আটক করার পর কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা গান্ধী এক বিবৃতিতে বলেন, ভারতের তরুণরা আমি তোমাদের নিয়ে গর্বিত, বিক্ষোভ চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। ভারতের গণমাধ্যমে খবরে বলা হয়েছে, দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পরিকল্পিত যন্ত্রমন্ত্র দুই বিক্ষোভের আগে নিরাপত্তা যোদ্ধার অংশ হিসাবে শনিবার অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি নেহা বোরোকে আটক করেছে দিল্লি পুলিশ। প্রতিবেদন অনুযায়ী বোরোকে বহনকারী পুলিশের বাসটি ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা এবং সেটি চলাচল আটকে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং বোরোর মুক্তি দাবি জানান। এই ছিল আজকের টপ নিউজ ফ্রম নিউএজ নিউজ পেপার বাংলাদেশ। অনেক খবর শুনলাম, চলেন একটু গান শুনি। আপনারা শুনছেন রেডিও টিপুলো 98.FM, আমি আছি রাজীব আপনাদের সাথে। আমরা নেক্সট গান শুনব জেমসের সেই বিখ্যাত গান লিখতে পারি না।

আপনারা শুনছিলেন রেডিও টিপুলো 98.5 FM এ এডিপ জেমসের বিখ্যাত গান। সিডনি থেকে অস্ট্রেলিয়ার রেডিওতে বাংলা গান শুনতে টিউন অন রেডিও টিপুলো 98.5 FM প্রত্যেক রবিবার বিকেল 5টায় রাজীবের সাথে। নেক্সট গান শুনব জেমসের আরও একটা বিখ্যাত গান, সরি হাসানের বিখ্যাত গান, চলুন শুনি।

আপনারা শুনছেন রেডিও ট্রিপুলো 98.5 এফএম এ শুনছিলেন হাচানের পাহাড়ের চূড়াই সং। ফিরে আসি অস্ট্রেলিয়ার কিছু টপ নিউজে। আজকের সিডনিতে সান হেরাল্ড পত্রিকা তাদের হেডলাইন করছে, একটি বিপন্ন প্রজাতির কোনো ব্যাং ইকুয়েডের সংবিধান এবং ইনস্টাগ্রামে 5 কোটি 90 লাখ অনুসারী, এসবই জিনার আইনহাটে তামা উত্তোলন সম্প্রসারণের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ছোট বন্ধুদের জানিয়ে রাখি জিনাহাট বাংলা অস্ট্রেলিয়ার টপ বিলিয়নিয়ার, আর তারপরে তার মাইনিং বিজনেস আছে, সে অস্ট্রেলিয়ার অনেক দিন ধরে টপ বিলিয়নিয়ারের একজন মহিলা এবং তার তার অনেকগুলো প্রজেক্ট আছে। ইকুয়েডরে সে একটা প্রজেক্ট করতে চায় যেটা আপনার তামা উত্তোলন করবে। আপনারা জানেন মাইনিং ইন্ডাস্ট্রি বিভিন্ন রকম মিনারেলস সংগ্রহ করে তারপরে সেল করা, এটাই তাদের মূলত বিজনেস। এবং আই থিঙ্ক ইকুয়েডরে যে প্রজেক্টটা রাইনহাট করতে চাচ্ছে সেটা সম্ভব হবে না, এটা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট ছিল। এবং আপনারা জানেন লিওনার্দো ডি ক্যাপ্রিও এরা প্রাণীর সংরক্ষণের জন্য বিভিন্ন রকম কাজ করে এবং তার 5 কোটি 90 লাখ অনুসারী আছে, সে এই প্রজেক্টের বিরোধিতা করছে এবং ইকুয়েডরের সংবিধানও এটা আপনার অ্যালাউ করে না এই তামা উত্তোলন ইকুয়েডর থেকে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, এই নিয়ে একটা অনেক বড় রিপোর্ট করছে। সেকেন্ড টপ নিউজ ছিল বেসরকারি স্কুলের বেতন বাবদ $8 লাখ গুনতে হতে পারে অভিভাবকদের। অস্ট্রেলিয়া বেশ অনেক আপনারা জানেন সে কম বেশি সব দেশেই প্রাইভেট স্কুল আছে এবং অস্ট্রেলিয়াতে প্রাইভেট স্কুল যে এত ডমিনেন্ট আমি আগে জানতাম না। যাই হোক, তারপর বেসরকারি স্কুলের বেতন বেশ অনেক অনেক দিতে হয় অভিভাবকদের। তো লেটেস্ট নিউজ হলো বেসরকারি স্কুলের বেতন আপনার $8 লাখ, মানে অনেক টাকা বাংলাদেশি টাকায়। আরও একটা নিউজ করছে বিমান ছিনতাইকারী পাইলটের উগ্রবাদ জড়িয়ে পড়া শুরু মেলবোর্নে। আপনারা জানেন এমিরেটসের একটা বিমান হাইজ্যাক হওয়ার চেষ্টা হয়েছিল এবং সেই পাইলটের নিয়ে অনেক রকম গল্প কাহিনী বা সত্যি কাহিনী যেটাই বলেন সেটা ইনভেস্টিগেশন চলতেছে। এবং অস্ট্রেলিয়া যে যে পাইলট হাইজ্যাক করার চেষ্টা করেছিল তার মেলবোর্নে ছিল অনেক দিন, মেলবোর্নে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ তার বিষয়ে ইনভেস্টিগেশন করছে। এই ছিল সান হেরাল্ডের টপ নিউজ। আমি আগেই বলেছিলাম বন্ধুদের আজকে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব, বাংলা হচ্ছে অস্ট্রেলিয়ার নতুন ভিসা রেগুলেশন, লাইক অস্ট্রেলিয়ায় আসার জন্য প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে পড়তে আসে এবং এটা মেজর চেঞ্জ করেছে কোয়ালিশন, তো কোয়ালিশন গভর্নমেন্ট ওয়ান নেশন। এর আগে অনেক রকম রুলস রেগুলেশন করছিল স্টুডেন্ট ভিসার জন্য, তারপরে তারা তো সবসময় লেবার গভর্নমেন্টকে চাপ দেয় নতুন স্টুডেন্ট ভিসার রেগুলেশন করার জন্য এবং শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। এবং জানেন ওয়ান ন্যাশন অ্যানাদার পার্টি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনের বলা যায় এন্টি ইমিগ্রেশন একটা পার্টি। তো যাই হোক, শেষ পর্যন্ত লেবার গভর্নমেন্ট অনেক কিছু স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন রুলস অ্যান্ড রেগুলেশন ইমপ্লিমেন্ট করছে 2nd অক্টোবর থেকে আপনার যেটা কার্যকর হচ্ছে। এবং আমার মনে হয় এই আপনার যদি ওয়েবসাইটে দেখেন ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের, তাদের ফুল লিস্ট দিয়েছে কী কী পরিবর্তন নিয়ে আসছে, এটা আমার কাছে খুবই কমপ্লিকেটেড মনে হয়েছে। এটা আসলে আমি যদি রিকল করি আমার মেমোরি, আমি যখন প্রথম অস্ট্রেলিয়াতে আসি, অস্ট্রেলিয়াতে আমার অনেক ক্লাসমেট পেয়েছিলাম যারা তারা কাপল হিসাবে আসছে, একজন পড়াশোনা করবে আর একজন ফুল টাইম জব করবে, সো তাদের মানে ব্যাক কান্ট্রি কোনো সাপোর্ট লাগবে না, তারা সেলফ ডিপেন্ডেন্ট, তারা একজন পড়াশোনা করলে আরেকজন ডিপেন্ডেন্ট ভিসায় আসতে পারে এবং পরে। এটা আসলে খুবই একটা অপরচুনিটি ছিল বলতে পারেন। এটা আমি আসলে মিস করেছিলাম, আমি আসছিলাম অস্ট্রেলিয়াতে অ্যাজ এ সিঙ্গেল আর আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে এবং আমার মনে হয় দিস ইজ দ্য লাইক
major change they implemented like এখন আর স্টুডেন্টরা তাদের স্পাউসকে সাথে আনতে পারবে না, তাদের পার্টনারকে সাথে আনতে পারবে না, এবং আমার মনে হয় এটা একটা বড় ইম্প্যাক্ট করবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। যাই হোক, আমি আপনাদেরকে সংক্ষেপে বলে রাখছি তাদের নতুন যেসব নিয়মকানুন আপনার স্টুডেন্ট ভিসার জন্য আপনার ইমপ্লিমেন্ট করছে সেগুলো। আপনার যদি স্টুডেন্ট ভিসা কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে ভ্রমণ স্থানান্তর পরিকল্পনা করার আগে অথবা ভিসার আবেদনের জন্য যে নিয়মগুলো তারা করছে সেটা হলো আপনার 2nd অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী আপনি স্টুডেন্ট ভিসা ক্লাস লাইক স্টুডেন্ট ভিসা ক্লাস হচ্ছে 500। আপনারা জানেন প্রত্যেকটা ভিসার একটা সাব ক্লাস থাকে 500, লাইক 190, 189, অথবা স্টুডেন্ট গ্রাজুয়েশন ভিসা সাব ক্লাস 590 আবেদন করতে পারবেন অস্ট্রেলিয়ার বাইরে থেকে অনলি। অস্ট্রেলিয়ার লাইক অনশোর কোনো অ্যাপ্লিকেশন করা যাবে না এবং পরিবার সদস্যরা এই নিয়মের আওতাভুক্ত হবেন। এই পরিবর্তন আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যদি আপনি অস্ট্রেলিয়ার বাইরে থেকে স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্ট গার্জিয়ান ভিসার জন্য আবেদন করেন। অস্ট্রেলিয়ায় থাকা কোনো স্টুডেন্ট ভিসা হোল্ডারের পরিবারের সদস্য হিসাবে অন্য স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেন অথবা পরিবার সদস্যরা আপনাদের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায় অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসার জন্য আবেদন। বেশিরভাগ অস্থায়ী ভিসাধারী এখন আর অস্ট্রেলিয়ার অবস্থান করে স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্ট গার্জিয়ান ভিসার জন্য আবেদন করতে পারবেন না। অস্ট্রেলিয়ার বাইরে থেকে আবেদন করতে হবে। আপনি যদি বর্তমান স্টুডেন্ট ভিসা হোল্ডার হন, অন্য স্টুডেন্ট ভিসা এর জন্য আবেদন করতে চান, তাহলে নতুন নিয়ম অনুযায়ী আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে কিছু ব্যতিক্রম, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। এর মধ্যে এমন ব্যক্তিরা অন্তর্ভুক্ত যারা বর্তমান স্টুডেন্ট ভিসা হোল্ডারের ডিপেন্ডেন্ট হিসাবে অস্ট্রেলিয়ায় আছেন এবং নতুন স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চান। বর্তমান স্টুডেন্ট ভিসা হোল্ডারদের ক্ষেত্রে এই পরিবর্তন আপনার বর্তমান স্টুডেন্ট ভিসাকে প্রভাবিত করবে না। নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায় আবেদন করতে না পারেন, তাহলে আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে অস্ট্রেলিয়ার বাইরে যেতে হবে এবং ভিসার আবেদন করার সময়ও অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে। অন্য স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার ব্যতিক্রম, আপনি যদি বর্তমান স্টুডেন্ট ভিসা হোল্ডার হন, তাহলে যে কোনো পরিস্থিতি অস্ট্রেলিয়া থেকে অন্য স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনার বর্তমান কোর্স শেষ হওয়ার তারিখ পর 12 মাস পর্যন্ত সময়ের মধ্যে আপনার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য নতুন স্টুডেন্ট ভিসার প্রয়োজন হলে, আপনার একাধিক কোর্সের প্যাকেজ থাকলে, পরবর্তী কোর্সটি সম্পূর্ণ করার জন্য যে কোর্সটি প্রয়োজন সেটি অবশ্যই শেষ করতে হবে, আপনি ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড অথবা ডিপার্টমেন্ট অফ ডিফেন্স দ্বারা স্পন্সরকৃত হলে, আপনি পিএইচডি করার জন্য আবেদন করলে, আপনি প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার জন্য আবেদন করলে, আপনি আপনার মূল কোর্সটি সম্পন্ন করতে থাকলে, অস্ট্রেলিয়ান কোয়ালিফিকেশন অফ ফ্রেমওয়ার্কের কোনো একটি স্তরে থাকলে, যুক্ত পরবর্তী কোনো কোর্সে অগ্রসর হলে, আপনি আপনার স্কুলে পড়াশোনা শেষ করে এমন একটি কোর্সে অগ্রসর হলে যার এক্যুএফ লেভেল নাই, আপনি এমন একটি কোর্স সম্পন্ন করতে থাকলে এবং যার এক্যুএফ লেভেল নাই এবং এরপর এক্যুএফ লেভেল যুক্ত কোনো কোর্স অগ্রসর হলে। অস্ট্রেলিয়ান সরকার ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স আপনার শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান ডিফল্ট করায় আপনি আপনার কোর্স চালিয়ে যেতে না পারলে, নোট, আপনি যদি উচ্চশিক্ষার কোনো কোর্স সম্পন্ন করে থাকেন তাহলে আপনার পরবর্তী কোর্সটি একই উচ্চশিক্ষা প্রদানকারীর মাধ্যমে হতে পারে। পরিবার সদস্যদের অন্তর্ভুক্ত করা বা যোগ করা, যেটা বলছিলাম, স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের এখন আর তাদের স্টুডেন্ট ভিসা আবেদন পরিবারের সদস্যদের স্বামী স্ত্রী অথবা নির্ভরশীল সন্তান পরবর্তীতে যুক্ত করতে পারবেন না যদি না কোনো ব্যতিক্রম প্রযোজ্য হয়। এটি বিশেষভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা 2nd অক্টোবর 2026 এবং তারপরে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেছেন। বর্তমান স্টুডেন্ট ভিসাধারীরা তাদের স্টুডেন্ট ভিসা মঞ্জুর হওয়ার পর পরিবার সদস্যদের স্বামী স্ত্রী অথবা নির্ভরশীল সন্তান আর যুক্ত করতে পারবেন না। এই ছিল মোটামুটি আপনার ফিসাইজ রুলস অ্যান্ড রেগুলেশন। আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে। এটা এক তারা ফ্যাক্টশিট হিসাবে খুব সুন্দর করে পাবলিশ করছে, যারা ইন্টারেস্টেড তারা এটা দেখতে পারেন। আর বেশি কথা নাই, পরে
চলে যাচ্ছি পরবর্তী গান শোনার জন্য। আমার এক শ্রোতা বন্ধু এই গানটি শোনার জন্য রিকোয়েস্ট করছে, আশা করি আপনাদের ভালো লাগবে।

আপনার রেডিও 98.5 FM আশিকা জামান টুলুর এই দূর পরবাসের সং। পরবর্তী গান শুনবো আমরা হাছানের আরও একটি বিখ্যাত গান প্রশ্ন।

আপনারা শুনছেন রেডিও ট্রিপল ও 98.5 FM। শুনছিলেন হাসানের বিখ্যাত সেই গান প্রশ্ন। পরবর্তী গান আমরা শুনব তাহসানের আলো।

আপনারা শুনছেন রেডিও ট্রিপল ও 98.5 FM হাসানের আলো গান। আমার এক শ্রোতা বন্ধু হাসানের আরেকটি গান শোনার জন্য রিকোয়েস্ট করছে, অবশ্যই আপনাকে হতাশ করব না, শুনুন আপনার প্রিয় গানটি।

আপ্রাশন ছিলেন তাহসানের ঈর্ষা সং পরবর্তী আরেকটা তাহসানের সং বেমাতাল

দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো বন্ধুরা, যাওয়ার সময় হলো। আপনারা শুনছিলেন রেডিও টিপুলো 98.5 FM, আমি রাজীব ছিলাম আপনাদের সাথে। জানি না আপনাদের এই প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো, অবশ্যই জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আমাদের ফেসবুক পেজ রেডিও টিপুলো বাংলা প্রোগ্রাম। আবার দেখা হবে আগামী রবিবার বিকেল 5টায়। ভালো থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি আমি রাজীব। শুনতে থাকুন অ্যানাদার One more song by Arnob. Thank you.